0: supporters will say that this is a crisis time after the results when the party has been defeated so badly. This is a crisis time when all of you should be together. This is the time to stand with your
1: Welcome back. Now, more trouble for Mamata Banerjee and Abhishek Banerjee. And he's received a fresh legal notice now from a Tripura court. The Khowai District Court has directed Abhishek Banerjee to appear in person on June 22nd. This is in connection with a complaint that filed at the police station following the 2021 West Bengal Assembly elections. The pending case is linked to a complaint lodged in Tripura in the aftermath of that fiercely contested 2021 Assembly election.
2: বিগত 2021 সনে কালীন সময় কোভিড চলছিল সেই সময়ে তৃণমূলের 14 জন সমর্থককে স্পেসিফিক কেসে খোয়াই থানার পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেন এবং মাননীয় আদালতে প্রেরণ করেন সেই অ্যারেস্টের সময় তৎকালীন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রত বসু অভিষেক ব্যানার্জি দোলা সেন কুণাল ঘোষ সহ আরও অনেক সমর্থক খোয়াই থানাতে এসে খোয়াই থানার পুলিশ আধিকারিকের সঙ্গে অভব্য আচরণ করেন এবং ভাঙচুরের প্রচেষ্টা করেন সেই মোতাবেক ওদের বিরুদ্ধে পুলিশ আধিকারিক স্পেসিফিক কেস রুজু করে মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোয়াইতে প্রেরণ করেন তৎকালীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাননীয় ধর্মেন্দ্র দাস মহোদয় কগনিজেন্স গ্রহণ করে এই মকদ্দমায় ওদের বিরুদ্ধে সমন জারি করেন
1: All right, with that, we'll sip into a short break. On the other side, we'll get you all the excitement ahead of the FIFA World Cup.